বাইরে ডালু নেক সরবে না কি আবার চকচে কিনাও মেরে লক্ষ্মণ কুইয়ে মেলাও কি ওখানে আমি বেশ আমি ওখানে লক্ষ্মণ জামলাও নে দেখে নেই কোন ঈশ্বর লঙ্কে দেখে মোদিনে ওয়াহি মন মেনে বারে কে ওখানে কে ওখানে কে ওখানে waayu gis ne Luqman bi nga xamantene yalla dobal na sangam boobu yónne ko ca saras pour mu jëndi fa benn xar bi mu jënde xar mi ñëw daa di koy rendi sang bi ne ko jox ma li gën a baax ci xar mi mu dindi lami wa ak xol ba indi ko ñu toogaat ab diir ci jamono sang bi yonniwaat ko ne ko demal nga jënd lema xar ca séras ba mu dem jënd xar ca séras ba ñëw mu ne ko naandal ma ko mu randi ko mu ne ko jox ma li ci gën a yees ci xar mi li ci gën a bon gën ci ayib